তেবে শ্রোতা বন্ধু, এটি শেষ করুছি আজির পুরাতন কার্যক্রম। কার্যক্রম শেষে আপনার শুনলে ওড়িশী রচনা করে পদ্মনাভ। আজির শিল্পী লে রামহরি দাস।

তেবে শ্রোতা বন্ধু এটি শেষ করুছু আজির পল্লী গীতর কার্যক্রম। কার্যক্রম শেষে গীতটি শুণিলে পুরাতন রচনার কণ্ঠশিল্পী তন্ময় কুমার হোতা।

তবে শ্রোতাবন্ধু আজ এটি শেষ করছু সুপ্রভাত পুরী কার্যক্রম কু আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM সময় বর্তমান সকাল 8টা হওয়া যাচ্ছি পরবর্তী কার্যক্রম কু প্রচার করছু আকাশবাণী দিল্লি এই কিছু সময় মধ্যে।

0: তেমনি শ্রোতা বন্ধু এই গীতটি সহ শেষ করুছি আজর শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রম কার্যক্রম শেষে আপনার শুনলে হম সাথ সাথ চলচ্চিত্রর গীতটি কণ্ঠদান করে হরিহরণ চুন করছেন আপনার আকাশবাণী পুরী 103.4 FM রে পরবর্তী কার্যক্রম প্রচার করুছ আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।
1: अब मेरा काम नहीं होगा।
2: दास्तान सई परांजपे की, उजाले उनकी यादों के, 19 जुलाई से 9 अगस्त शाम 4 बजे सिर्फ विविध भारती पर।
3: सुनिए,
4: ये विविध भारती है, राष्ट्रीय सेवा, देश की सुरीली धड़कन।

0: স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় এই বিল আগত করেছেন। জন্ম এবং মৃত্যু পঞ্জীকরণ আইন 1969 সংশোধন করা নিয়ে এতে কতক প্রস্তাব রয়েছে। জন্ম কিংবা মৃত্যুর এক বর্ষর দুই বর্ষ মধ্যে দাখল হয়ে রিপোর্ট উপরে যাঞ্চ পরে জেলা ম্যাজিস্ট্রেট, উপখণ্ড স্তরীয় ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুমোদন সহিত এখন পঞ্জীকরণ করা বিধেয়ক প্রস্তাব রয়েছে। তবে দুই বর্ষর অধিক সময় পরে হয়ে রিপোর্টে কেবল প্রথম শ্রেণী বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশক্রমে পঞ্জীকরণ করা বিলম্বিত পঞ্জীকরণ পাই ব্যবস্থা অধিক কঠোর করা এবং জন্ম ও মৃত্যুর সময় অনুযায়ী রিপোর্টিং উৎসাহিত করা লক্ষ্যে এই সংশোধিত বিধেয়ক আগত করা। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত মিলিত সংসদীয় কমিটির কার্যকলাপ বৃদ্ধি করেছে। লোকসভায় আজ কমিটির অধ্যক্ষ বিজেপি সদস্য পিপি চৌধুরী সংবিধানের 129তম সংশোধন বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল 2024 উপরে কার্যকাল বৃদ্ধি নিয়ে এক প্রস্তাব আগত করে বাচনিক ভোটরে এই প্রস্তাব গৃহে পারিত হয়েছে। আসন্তা শীতকালীন অধিবেশনর শেষ সপ্তাহর প্রথম দিন পর্যন্ত কমিটি কার্যকাল বৃদ্ধি করা। আসামে দেখা বন্যা স্থিতি নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আলোচনা করা সহ অপর আসামে হয়ে ভয়াবহ বন্যা পরবর্তী সহায়তা কার্যের সমীক্ষা করেছেন। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে ডক্টর শর্মা কহিছেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা পরিস্থিতি সম্পর্কে পচারি বুঝিছেন এবং বন্যা প্রভাবিত অঞ্চলের সহায়তা পুনরুদ্ধার তথা পুনর্নির্মাণ পাই কেন্দ্র সরকার সমস্ত আবশ্যক সহযোগ যোগাই দেবে বলে আশ্বাসনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী আহরি কহিছেন এই কঠিন সময়ের কেন্দ্রীয় সংস্থাগুলি আবশ্যক সেবা যোগাই দেউছন্তি। অন্যপক্ষে বন্যা দ্বারা সবুঠারু অধিক প্রভাবিত শিবসাগর, গোলাঘাট, চরাইদেও, জোরহাট জেলার যুদ্ধকালীন ভিত্তিতে সহায়তা যোগাই দিয়া যাওতবা বেলে পুনর্বাস কার্য জারি রয়েছে। তবে স্থিতি স্বাভাবিক হেউতবা বেলে কতক প্রভাবিত অঞ্চলের বন্যা জল হ্রাস পাইতবা লক্ষ্য করা যাচ্ছে। আসাম সরকার বন্যা প্রভাবিত লোকঙ্ক পাই অনেক সহায়তা ও পুনর্বাস পদক্ষেপ গ্রহণ করিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। ব্যাঘ্র সংরক্ষণ, সেমানক প্রাকৃতিক বাসস্থলীর সুরক্ষা এবং বংশবৃদ্ধি নেই সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা যাচ্ছে। 2010 নভেম্বরে রুশর সেন্ট পিটার্সবর্গ ব্যাঘ্র সম্মেলনী অবসরে এই দিবস পালন নেই নিষ্পত্তি গ্রহণ করা যাইতিলা। ভারত সমেত ব্যাঘ্র বাসস্থলী থিবা 13টি দেশর নেতৃমণ্ডলী 2022 সুদ্ধা বাঘ সংখ্যা দ্বিগুণিত করা লক্ষ্য নেই এক মহত্বাকাঙ্ক্ষী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক বিশ্ব আকলন অনুযায়ী 5,711টি বাঘ এবে রয়েছে। বিজ্ঞান আধারিত পদ্ধতি সাংগঠনিক সহায়তা মাধ্যমে ভারত বিশ্বস্তরের বাঘ সংরক্ষণ ক্ষেত্রে এক অগ্রণী রাষ্ট্র ভাবে পরিগণিত হয়েছে। বিশ্বর প্রায় 70% বাঘ ভারতের রয়েছে কুযাচ্ছে। এই দিবস পালন অবসরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জঙ্গল ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী রাধাকৃষ্ণন কহিছেন বাঘঙ্ক বাসস্থলী সংরক্ষণ, তদারক, শিকার বিরোধী পদক্ষেপ এবং বন কর্মচারী তথা স্থানীয় সম্প্রদায়ক নিরন্তর সহযোগ মাধ্যমে দেশের বাঘ সংখ্যা বৃদ্ধি পাইছে। বিশ্বস্তরের সর্বাধিক বাঘ ভারতের রুথবা জনাপড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় কহিছেন বাঘ সংরক্ষণ প্রয়াস দেশের শতাব্দী পুরোনা সংস্কৃতি দ্বারা প্রেরিত। প্রকৃতি সহ সমন্বয় রক্ষা করে জীবনযাপন এবং নাগরিকঙ্ক সামূহিক ইচ্ছাশক্তি দ্বারা এই ক্ষেত্র গতিশীল হয়েছে বলে প্রধানমন্ত্রী কহিছেন। জঙ্গল ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কহিছেন দেশের 58টি অভয়ারণ্যে পাখাপাখি 3,682টি বাঘ রয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ এবং সেমানকর পরিসংস্থানকু সুরক্ষা দেবা নেই সরকারঙ্ক অঙ্গীকারবদ্ধতাকু সে প্রকাশ করেছেন।
1: हमारी जो टाइगर पॉपुलेशन 2,226 थी वो बढ़कर 3,600 से ज्यादा। 10 सालों में जो टाइगर रिजर्व्स की संख्या 2014 में 47 टाइगर रिजर्व्स होते थे उनकी संख्या बढ़कर भी 58 हुई। सारे टाइगर रिजर्व्स हैं वो एक ही पोर्टल पे कैसे आए, एक ही वेबसाइट पर कैसे आए, ताकि जो प्रेशर केवल कुछ जगहों पे रहता है वो डिस्ट्रीब्यूट कैसे हो, ज्यादा अवेयरनेस कैसे हो, इसके लिए भी जो आज एनटीसीए ने नए एक इंटीग्रेटेड पोर्टल की शुरुआत करी है।
0: ওড়িয়া আনিমেশন চলচ্চিত্র মহাপ্রভু জগন্নাথ মুক্তিলাভ বিরুদ্ধে ওড়িশা সরকারঙ্ক পক্ষরু আগত আবেদনকু সুপ্রিমকোর্ট আজ খারজ করে দিয়েছেন। বিচারপতি জষ্টিস ডি ভি রাগরত্না এবং জষ্টিস আর মহাদেবনঙ্ক খণ্ডপীঠ এই মামলার শুনানি করে কহিছেন পিলামানঙ্ক পাই প্রস্তুত হইতবা এহা হেউচি কলার এক নূতন রূপ, এভলি আবেদন মাধ্যমে এহাকু হ্রাস করা যাই পারিব নাহি বলি খণ্ডপীঠ কহিছেন। চলচ্চিত্রর মুক্তিলাভকু নেই দিয়া যাইতিবা পূর্ব অনুমতিকু খণ্ডপীঠ কায়েম রাখিছেন। সূচনাযোগ্য এই চলচ্চিত্র উপরে সমাজর কিছু বর্গঙ্ক ঠারু আপত্তি অভিযোগ আসিবা পরে রাজ্য সরকার এর মুক্তিলাভ আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করিপারে বলে।

0: অভিযোগ আধারে সুপ্রিমকোর্টে আবেদন দাখল করে দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোটো অঞ্চলের গতকাল হয়ে ভূকম্প যোগু 13 জনকর মৃত্যু ঘটিছে বিদ্যুৎ সেবা বাধাপ্রাপ্ত হয়ে বেড়ে পরিবহন ব্যবস্থায় অস্বাভাবিকতা দেখা দিয়েছে প্রবল গরম যোগু আশ্রয়স্থলীরে হাজার হাজার লোককে দিয়া সহায়তা কার্য বাধাপ্রাপ্ত হয়েছে কিউশু সিনকানসেন বুলেট ট্রেন এবং কিছু বিমান বন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে সেনা ও জরুরীকালীন সেবার কর্মচারী মানে উদ্ধার কার্যে লাগিছন্তি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কইছন্তি প্রভাবিত অঞ্চলের উদ্ধার কার্য চালিছে 36,900 ঘরকু বিদ্যুৎ সেবা ব্যাহত হয়ে বেড়ে অনেক অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভারতের বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জাপান ভূমিকম্পক নিয়ে চিন্তা প্রকট করেছেন সামাজিক গণমাধ্যমের পোস্টরে ডক্টর জয়শঙ্কর কেছেন এভাবে পরিস্থিতির জাপানের জনসাধারণ ও সরকারের প্রতি ভারতের সমর্থন রয়েছে হরমুজ প্রণালী নিকটে কতক বাণিজ্যিক জাহাজ উপরে হয়ে আক্রমণ ভারত দৃঢ় নিন্দা করেছে এই অঞ্চলের বাণিজ্যিক পরিবহন ও বেসামরিক ভিত্তিভূমি টার্গেট করা তাহলে বন্ধ করা উচিত বলে মিলিত জাতিসংঘের অবস্থাপিত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ কিন্তু এই অঞ্চলের চালি সংঘর্ষে কিছু সময়ের বিরতি পরে পুঁজি আক্রমণ ও শত্রুতা বৃদ্ধি পাওয়া চিন্তাজনক স্থিতি সৃষ্টি করেছে চলিত মাসের হরমুজ প্রণালী যাওয়া বেড়ে জিএফএস গ্যালাক্সি এমটে অল বাহিয়া এবং এমটে মুম্বাসা সমেত কতক জাহাজ উপরে হয়ে আক্রমণক শ্রী হরিশ ভারত পক্ষ দৃঢ় নিন্দা করেছেন সে কিন্তু আন্তর্জাতীয় জলপথ দিয়ে মুক্ত তথা অবাধ জাহাজ চলাচল এবং বাণিজ্যর পুনরুদ্ধার করা আবশ্যক মুখ্য সংবাদ পুনিথরে লোকসভায় জারি রয়েছে সার্বজনীন পরীক্ষা অসাধু নিবারণ সংশোধন বিল 2026 উপরে আলোচনা বিরোধী হট্টগোল যোগু রাজ্যসভা অপরাহ্ন 2টা পর্যন্ত মুলতবী জন্ম ও মৃত্যু পঞ্জীকরণ সংশোধন বিধেয়ক 2026 লোকসভায় আগত বাঘ সংরক্ষণ এবং বংশবৃদ্ধি নিয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস ওড়িয়া আনিমেশন চলচ্চিত্র মহাপ্রভু জগন্নাথ মুক্তিলাভ বিরুদ্ধে ওড়িশা সরকারের পক্ষ আগত আবেদনক খারাজ কলে সুপ্রিমকোর্ট এবং হরমুজ প্রণালী নিকটে বাণিজ্যিক জাহাজ উপরে হয়ে আক্রমণক ভারতের দৃঢ় নিন্দা সংবাদ শেষ হল
1: Good afternoon. This is Akashwani. I am Anuja Kumar with the Midday News. The headlines. Lok Sabha continues discussion on public examinations prevention of unfair means Amendment Bill 2026. Government says bill aims to strengthen students' confidence in examination system. Home Minister Amit Shah reviews flood relief efforts in Assam, says centre to provide all help to Assam during difficult time. India strongly condemns recent attacks on several maritime vessels in Strait of Hormuz, says commerce through international waterways must be restored. Death toll reaches 40 in Pakistan-occupied Jammu and Kashmir following brutal crackdown by Pakistani forces. And International Tiger Day 2026 being observed today, India leads the world in tiger conservation efforts with nearly 70% global tiger population. And now the news in detail. The Lok Sabha continued discussion on the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 for consideration and passing. The bill seeks to amend the Public Examinations Prevention of Unfair Means Act 2024. Participating in the discussion, Leader of Opposition in the Lok Sabha, Rahul Gandhi said, the education system in the country has now become very expensive. He alleged the money spent on conducting NEET UG examination is more than the education budget of the country. Mr. Gandhi said that the students' protest on the NEET issue was not violence or hatred, but a deep expression of the youth and all political parties must respect this expression. Parliamentary Affairs Minister Kiran Rijiju strongly objected to the remarks of Rahul Gandhi against the Union Home Minister Amit Shah. Mr. Rijiju demanded that Mr. Gandhi should apologize in the House for his remarks. The discussion is underway.
2: कौन सा ऑर्डर है वो ऑर्डर पे आप निकाल के बताइए आपने कहा होम मिनिस्टर ने ऑर्डर दिया है फायरिंग के लिए आप वो ऑर्डर को कॉपी निकालिए आप बताइए किसने आपको बताया कौन सा ऑर्डर नंबर किस व्यक्ति को कहा है कौन सा अधिकारी आप कॉपी निकाल करके सदन में रखिए ऐसा नहीं हो सकता है चर्चा ऐसा नहीं हो सकता है कुछ भी मन

শ্রোতা বন্ধু, এতবেলে যাই শুণুলে বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম আকাশবাণী পুরী। আপনার মানে কার্যক্রম শুণুছেন ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্টজ যোগে। বর্তমান শুণন্তু এনসিআরটি কার্যক্রমর অধ্যায় 1338।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করছো যুববাণী প্রেরণা কার্যক্রমর এক নূতন এবং নিয়ারা অধ্যায়ক।
1: আজর উপস্থাপনায় অছু আমি আপনার যুবসাথী, মু সিপ্রা
0: আউ মু ভাগ্যশ্রী।

0: গরুর ব্রহ্মা গরুর বিষ্ণু, গরুর দেব মহেশ্বর,
1: গরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ।
0: শ্রোতা বন্ধু, আজ আমি এপরি এক পর্ব বিষয়ে আলোচনা করা যাচ্ছি যা কেবল ধার্মিক নুহে বরং ভারতীয় সংস্কৃতি, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধর প্রতীক। আউ সেই পর্ব হচ্ছে গুরু পূর্ণিমা।
1: শ্রোতা বন্ধু, বাস্তবরে মানিষ জীবনরে তিনি জনকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতা, পিতা আর গুরু। মাতা পিতা আমাকে জন্ম দিয়ে সত, কিন্তু গুরু আমাকে জীবনর উদ্দেশ্য বুঝাতে। গুরু আমাকে অন্ধকারর আলোকক আউ অজ্ঞানর জ্ঞানক অসত্যর সত্যক নিয়ে যাই থাকে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, ভারতীয় সংস্কৃতির গুরুঙ্কর স্থান সর্বোচ্চ। গুরু কেবল পাঠপড়া শিখাতে না, সে জীবন জিম্বার কলা মধ্যে শিখাতে। সে অজ্ঞানর অন্ধকারক দূর করে জ্ঞানর আলোক প্রদান করতে। গুরু শিষ্যক মনরে শৃঙ্খলা, সত্য, সচোটতা, মানবিকতা, দেশপ্রেম ও নৈতিকতার বীজ বপন করতে।
1: প্রাচীন ভারতের গুরুকুল পরম্পরার ছাত্র মানে গুরুঙ্ আশ্রমে রহি শিক্ষা গ্রহণ করুলে। শ্রীকৃষ্ণ ও সুদামা সান্দীপনী মুনি পাখে রহি শ্রীরাম ও লক্ষ্মণঙ্কর বশিষ্ঠ মুনি পাখে শিক্ষা গ্রহণ লাভ করে। একলব্যঙ্কর গুরুভক্তি আমি সদসর্বদা চিরস্মরণীয়।
0: কিন্তু এই গুরু পূর্ণিমার ইতিহাস সম্বন্ধে আপনার জানান্তি কি? এই গুরু পূর্ণিমা কো ব্যাস পূর্ণিমা মধ্যে কোহা যায়। এই দিনক মহর্ষি বেদব্যাসঙ্ক জন্মদিবস বলে মধ্যে পালন করা যায়। সে বেদগুড়ি কো চারি ভাগরে বিভক্ত করেছিলে। হিন্দু ধর্মর সর্বোচ্চ রচনা মহাভারত কো রচনা করেছিলে এবং ১৮টি পুরাণর মধ্যে সৃষ্টি করেছিলে। তেণু তাঙ্কু আদি গুরু বলে মধ্যে সম্মান দিয়া যায়।
1: আউ জানিচ ভাগ্যশ্রী, বৌদ্ধ ধর্মের মধ্যে এই দিনর বিশেষত্ব মধ্যে রয়েছে। কুহা যায় যে ভগবান বুদ্ধ জ্ঞানলাভ করে সারা পরে সারনাথের এই দিন প্রথম ধর্মোপদেশ দিয়েছিলে। জৈন ধর্মরে মধ্যে গুরু পূর্ণিমা আধ্যাত্মিক গুরুঙ্ক প্রতি সম্মানর দিবস ভাবে পালন করা যাইথায়।
0: গুরু হি ব্রহ্মা, গুরু হি বিষ্ণু, গুরু হি মহেশ্বর এবং গুরু হি পরম ব্রহ্ম স্বরূপ। আষাঢ় মাসর পূর্ণিমা তিথিরে পালিত হেউথিবা গুরু পূর্ণিমা হেউচি এই মহান গুরু পরম্পরা প্রতি কৃতজ্ঞতা জনাইবার পবিত্র অবসর।
1: অনেক স্থানরে মহর্ষি বেদব্যাসঙ্কর পূজার্চনা করা যায় ও তাঙ্কর রচিত গ্রন্থগুড়িকু পাঠ করা যাইথায়। অনেক লোক এই দিন নিজ জীবনকু উন্নত করিবা পাই সংকল্প মধ্য নেইথান্তি।
0: আউ জানন্তি কি, এই গুরু

শ্রোতা বন্ধু বর্তমান শুণন্তু আজির সান্ধ্য অধিবেশনর কার্যক্রম সম্পর্কের সূচনা। আজ সন্ধ্যা 6:10 রয়েছে এক ওড়িয়া ভক্তি গীত। এক দেশভক্তির গীত শুনেপারে সন্ধ্যা 6:15। 6:20 রয়েছে কতোটি ওড়িয়া আলবমর গীত। 6:30 প্রচার করব কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর। সন্ধ্যা 7:00 শুনেপারে কতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত।

শ্রোতাবন্ধু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত শুনেপারে রাতে দশটার শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম রয়েছে রাতে দশটা বাজি তিরিশ মিনিটে। শ্রোতাবন্ধু এথর আসন্তু শুণবা আসন্তকালি প্রাতঃ অধিবেশনর কার্যক্রম সম্পর্কে সূচনা। আসন্তকালি সকালে ছটা বাজি পাঁচ মিনিটে শুনেপারে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা, ছটা বাজি চাশ মিনিটে শুনেপারে গোস্বামী তুলসীদাসঙ্ক দ্বারা বিরচিত শ্রীরামচরিত মানসর ভাগ সংখ্যা শহে একাবন। সাতটা বাজি পঁচিশ মিনিটে রয়েছে কার্যক্রম ক্ষেত্র মহিমা, কালি এতে শুণবে শ্রীমন্দিরর চারিদ্বার সম্পর্কের। আলোচক রয়েছেন ডক্টর শরত কুমার মহান্তি। কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীত শুনেপারে আসন্তকালি সকাল আটটা বাজি তিরিশ মিনিটে। বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম প্রচার করবু সকাল নটায়।

0: প্রায় পাখাপাখি 10,000 বর্ষ পূর্বে রু আমার এই কৃষিটি আরম্ভ হয়েছি। কিন্তু বর্তমান কোণ হল আদিম কালে বা পুরাতন কালে আমার জনসংখ্যা কম লা, আমি পারম্পরিক পদ্ধতি কৃষি কার্য করুলে, তেমন এর নকারাৎমক প্রভাব আম পরিবেশ উপরে বা প্রকৃতি উপরে সেতটা পরিলক্ষিত হেউ নথিলা। কিন্তু যেতেবেলে আমার জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হেলা, সেতেবেলে আমাকু বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করি উৎপাদন বড়াইবাকু পড়িলা, যাহা ফলরে আমার প্রকৃতির অবক্ষয় ঘটিলা। তেণু আমার যে কৃষিটা আমাকে প্রতিবর্ষ যেতিকি উৎপাদন দেওয়া কথা, তার গুণবত্তা যেমিতি বজায় রহিবা কথা, সে সবু আউ বর্তমান সম্ভবপর হইপারু নাহি। আমার প্রকৃতি অর্থাৎ আমার মৃত্তিকা, আমার জল, আমার বায়ুমণ্ডল অত্যধিক প্রদূষিত হইযিবা ফলরে আমি কোণ করুছন্তি না, ভবিষ্যতরে আমি আজির উৎপাদন পাই পারিবা কি নাহি সেই সন্দেহ ঘেরে। তেণু বৈজ্ঞানিক মানে চিন্তা নায়ক মানে এক নূতন কৃষি পদ্ধতি আরম্ভ করেছেন্তি। কিন্তু যেতেবেলে আমার জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হেলা, সেতেবেলে আমাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করি উৎপাদন বড়াইবাকু পড়িলা, যাহা ফলরে আমার প্রকৃতির অবক্ষয় ঘটিলা। তেণু আমার যে কৃষি আমাকে প্রতিবর্ষ যেতিকি উৎপাদন দেওয়া কথা, তার গুণবত্তা যেমিতি বজায় রহিবা কথা, সে সবু আউ বর্তমান সম্ভবপর হইপারু নাহি। আমার প্রকৃতি অর্থাৎ আমার মৃত্তিকা, আমার জল, আমার বায়ুমণ্ডল অত্যধিক প্রদূষিত হইযিবা ফলরে আমি কোণ করুছন্তি না, ভবিষ্যতরে আমি আজির উৎপাদন পাই পারিবা কি নাহি সেই সন্দেহ ঘেরে। তেণু বৈজ্ঞানিক মানে চিন্তা নায়ক মানে এক নূতন কৃষি পদ্ধতি আরম্ভ করেছেন্তি, যাহাকু আমি ধারণক্ষম কৃষি কহন্তি, অর্থাৎ ইংরাজিরে আমি তাও কহন্তি সাস্টেনেবল এগ্রিকালচার। ইয়ে এপরি এক কৃষি পদ্ধতি যে কি অবক্ষয় হেব নাহি, অর্থাৎ এই প্রকার কৃষি প্রণালী আমি যদি চাষী ভাই মানে তাকু আপনাইবে, তাহলে এর যে নকারাৎমক দিগ বা এর যে খারাপ প্রভাব আমার প্রকৃতি উপরে পড়িব নাহি, আমার মৃত্তিকা, আমার জল, আমার বায়ুমণ্ডল ইয়ে প্রদূষিত হেব নাহি, এবং ভবিষ্যতরে আমাকে পর্যাপ্ত মাত্রারে এই কৃষি প্রণালী এই ধারণক্ষম কৃষি আমাকে ভবিষ্যতরে পর্যাপ্ত খাদ্য দবারে সক্ষম হবে, তাকে আমি ধারণক্ষম কৃষি কহ।
1: তবে স্যার আমি যে তিনি চারোটি উপাদান যাকে আপনার টিকে পূর্ব আমার প্রকৃতি বলে কিন্তু তা ভিতরে অন্যতম হল আমার জল, এই জল সম্পদর উপযুক্ত সংরক্ষণ বর্তমান আমি সমস্তে অনুভব করুছে, প্রায় সবু জায়গায় কোটি না কোটি পানির অভাব পরিলক্ষিত হচ্ছে, লোক মানে পিবা পানি পাও না, কৃষি ক্ষেত্রে মধ্যে পানি তাঙ্কর চাষ পাই যেতিকি দরকার সেতক মিলি পারু নাহি, কিন্তু অলগা সময়ের এমিতি বর্ষা দিনে দেখুছে বহুত পানি নষ্ট হয়ে যাচ্ছে। তবে আপনার জনে বিভাগীয় অধিকারী অছন্তি, আপন নিশ্চিত ভাবে বিষয়ে লোকমানক পাই কিছু কাম করুথিবে, সংরক্ষণ পাই কোন কহিবে আমার চাষী ভাই ভনি মানক?
0: দেখন্তু এই যে জল সম্পদ কথা কইলে, এ আমার রাজ্য ওড়িশার প্রায় পাখা পাখি 60% জমি জলসেচন আছে, মাত্র আমি প্রায় পাখাপাখি 40% জমিকে জলসেচন সুবিধা দিয়ে পারিছন্তি। তেণু এই যে অণ জলসেচিত জমি সব রয়েছে, সেই জমিরে ভাল ফসল উৎপাদন করিবা পাই আমো কোন করিবাকু পড়িব না, জল সম্পদর সংরক্ষণ করিবাকু পড়ি। তা ছড়া যেউঠি যেউঠি জলসেচনর সুবিধা সুযোগ সৃষ্টি করা যাইছি, সেই স্থান মানকরে মধ্য আমকু জল সম্পদর সংরক্ষণ করিবাকু পড়ি, কারণ জল সংরক্ষণ হেলে যাই কেনালে তাকু ছড়াযিব, সে কেনাল দ্বারা আমার চাষী ভাই মানকর বিলকু যাইথায়ে এবং আমার উৎপাদন বড়াইবারে তা সহায়ক হইথায়ে। তেণু আমি এই যে জল সংরক্ষণ কথা আপন কইলে ইয়ে এইথিপাই মহত্বপূর্ণ, আউ গটিয়ে কথা পাই এহা মহত্বপূর্ণ, কারণ আমার যে বর্ষা ঋতু রহিছি এই বর্ষা ঋতুরে হি মুখ্যত আমি জল আকাশ মার্গরু পাইথাউ, মাত্র এই 4 মাস যে অছি আমার চতুর্মাসিয়া সেই বর্ষা ঋতু 4 মাসরে আমি মাত্রাধিক জল আমি আকাশ মার্গরু পাইথাউ। আচ্ছা যদি সেই জলকু আমি সংরক্ষণ করি ন রাখিবা, তাহলে তা কোন হব না, নদী নাল বাট দেই ইহা সড়ক সমুদ্রকু চালি যিব, এবং বর্ষা ঋতুরে যেতেবেলে যেমিতি রবি ঋতু হউ কিংবা গ্রীষ্ম ঋতুরে যেতেবেলে আমার চাষী ভাই মানে চাষ করিবাকু বাহারিবে, সেতেবেলে আউ জল মিলিব না। তেণু আমকু এই বর্ষা ঋতুর যে জল অছি বর্ষা জল অছি তাকু আমি সংরক্ষণ করিবাকু କରିବାକୁ ପଡିବ ଏବଂ ତାର ସଦୁପଯୋଗ ଆମେ କରିବା ଯୋଉ ଆମର ରହିଲା ଶୀତ ଋତୁ ବା ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ।
1: ଆଜ୍ଞା, ତେବେ ସାର୍ ଏ ତ ଆମେ ସଂରକ୍ଷଣ କରିବା, ଏବେ ଆସିଲା ସୁପରିଚାଳନାର କଥା। ଆମେ ଦେଖିଛେ ଆମର ଦରକାର ନାହିଁ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଅଧିକା ଜଳ ନଷ୍ଟ କରୁଛନ୍ତି। ଆମେ ଯଦି ଚାହିଁବା, ଆମର ଯୋଉ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଥିଲା ଗୋଟେ ଆହ୍ୱାନ ଯେ ୱାନ୍ ଡ୍ରପ୍ ମୋର୍ କ୍ରପ୍, ଆମେ ଯେତେ କମ୍ ଜଳ ବ୍ୟବହାର କରି ଅଧିକା ଫସଲ ଉତ୍ପାଦନ କରିବା, ଏଇଟା ଆମର ଲକ୍ଷ୍ୟ ହେବା ଉଚିତ। ଏବଂ ତାକୁ ମଧ୍ୟ ଆଖି ଆଗରେ ରଖି ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫସଲ ପାଇଁ କି ଯୋଉ ବିହନ ସେ ଆସିଲାଣି, କମ୍ ଜଳରେ ମଧ୍ୟ ସେ ହେଇପାରିବ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଏବେ ବି ଆମେ ଦେଖୁଛେ କିଛି କିଛି ଚାଷୀ ଭାଇ ଅଛନ୍ତି ଦରକାର ନାହିଁ ଅଯଥା ପାଣି ଜମିକୁ ମଡ଼ାନ୍ତି ଏବଂ ନଷ୍ଟ ମଧ୍ୟ କରନ୍ତି, ତେଣୁ ତାର ସୁପରିଚାଳନା ଆମର ଭାଇ ଭଉଣୀ ମାନେ କିଭଳି ଭାବରେ କରିବେ ସେ ବିଷୟରେ ଟିକେ କୁହନ୍ତୁ।
0: ଦେଖନ୍ତୁ, ଜଳ ପରିଚାଳନାରେ ଦୁଇଟି ଦିଗ ଅଛି, ଗୋଟିଏ ହେଲା ଜଳ ସଂରକ୍ଷଣ, ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ସେଇ ସଂରକ୍ଷିତ ଜଳର ସଦୁପଯୋଗ। ଆଚ୍ଛା, ଏଇ ଯୋଉ ସଂରକ୍ଷିତ ଜଳର ସଦୁପଯୋଗକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଆମର ଶ୍ରୋତା ବନ୍ଧୁଙ୍କର ଅବଗତ ନିମିତ୍ତ ଟିକେ କହିଦେବାକୁ ଚାହେଁ ଯେ କୋଉ କୋଉ ଉପାୟରେ ସେମାନେ କଣ କରିବେ ନା ଆମର ଏଇ ଜଳକୁ ସଂରକ୍ଷଣ କରିବେ। ଆଚ୍ଛା, ଏଇ ଯୋଉ ଜଳ ସଂରକ୍ଷଣ କରିବା ପାଇଁ ପ୍ରଥମତଃ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ତାଙ୍କର ଯୋଉ ବିଲବାଡ଼ି ଗୁଡିକ ରହିଛି